যদিও বুড়িয়া লোকগীত মারে বিশুখে জানা, এবে বাত করবে মহিলা সশক্তিকরণ কাছি। মহিলা সশক্তিকরণ কা মতলব অস মহিলাকে সমাজ ভিতরে বদি হর প্রকারকে অধিকার দেনে, তিনকে সবি বাত কা আজাদ আর সবি ঠাঁ দে মৌকে দেনে, পরিবার গাঁও আর সমাজ দা নির্ণয় লওয়া অধিকার দেনা, আর যে তিনকি বুনিয়াদ বসো সে মজবুত বনানে, আর যে সিফ মহিলাকে উন্নতি খে না থি, মহিলাকে বিকাশ খে না থি, যে মহিলা সশক্তিকরণ হয়ে যাও, মহিলাকে বাধ্য অধিকার দিয়ে যাও, তো যে পুরে সমাজ আর পুরে রাষ্ট্রকে বিকাশ খে সে জরুরি অস। জীবন দেশ দি যে সমাজ দি মহিলায় পড়ে লিখি বি অস, সে আত্মনির্ভর সাথে সাথে সুরক্ষিত বি মানি যাও, আর সে দেশ সে সমাজ সব বিশ্ব জাদা প্রগতিশীল আর সভ্য বি মানি যায়। কিন্তু এত লোক দেশ যদি আমি দেখবে তো মহিলা সিফ আমারে রোশনী তা সীমিত অস, যেনকা কাম রুটি বানানো কা হয়, শাক বানানো কা হয়, নাড়িয়াকে দেখভাল করানো কা হয়, তিনকে না বড়িয়া শিক্ষা লাগি ভেটতি, না তিনকে থি ওকে অবসর লাগি ভেটতি, জিন্দেলি কাউ যে আমার যে মহিলা সে মজবুত অনকে জায়গায় পিছড় দি লাগি। এবে যেমন বাদ বি করো তো মহিলা যে ভারতকে বাদ বি করো তো ভারতের মহিলাকে এসি যত স যু ভারতকে মহিলা সে সব ঠাঁ দে আপনি যুই যুই ঠাঁ দে পছাণ থাকে বনায় আপনি উন্ন অর্থে দেখায়, পড়ন লিখন কি ক্ষেত্রটা দেখ তো যেতড়ি আমার বড় বড় এমতান হো তিনি আমার লুড়কি আও ফার্স্ট, রাজনীতি দেখ রাজনীতি আমার এত দেশ কি যে মহিলা সে সবই সে আগে উদাহরণ কে তুই দেশ কি আগলি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লব, বিজ্ঞান কি ক্ষেত্র দি দেখ চাহে তুই খেলন কুদন দি দেখ, এ যে ছোটবা তোমার যে ফৌজ হ্যাঁ ফৌজ দিবি কায় মহিলা সবচেয়ে জাদা যোগদান লা দে। ইন্দাকে বাদ মহিলাকে ভূতে ঠাঁ দেতলা বিকায় সে কুছ না কুছ ভেদভাব লাগে অনেক জিনের খাতির মহিলাকে আপনা বিকাশ করে না পাঁদি, আর মহিলাকা সশক্তিকরণ করন কা পড়দ করন যে নি পড়ন লেখন কা বড়া পর্দা দেনা, মহিলাকে রোজগার পর্দা দেনা, মহিলাকে সুরক্ষাকে কা সখ্ত কানুন পর্দে বনানে, সমাজ ভিতরে জাগরুকতা পর্দে লিয়ানে, আর বাল বিবাহ পর্দে রোকনে, জিন্দাকে বাদ কা হে আমার দেশ মহিলা সশক্তিকরণ দো আর দেশ প্রগতি কিন্তু আগে উঠত, তো মহিলা সশক্তিকরণ